আচ্ছা বাবা রম্প মে কায়ুম নে উঞ্জি খি জজি না লাগে বাদা আহগা কিমিন বালি জানতো নে বান্ধে দ গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল এই তো নে সাগালি কুস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় মে লিবাচা CBSE AIC এক্সাম মা মালো পার্সেন্ট রিজাল্ট জিগা ভাগে বানে আয় স্কুল আলম্র হে নয়া সার্টিফিকেট আজাপ্রা হাঙা দাদা লা হগা এনে আছে পাকু বুয়ে প্রোগ্রাম কমানে পপুপাড়ি ডিস্ট্রিক্ট মাঝে এগ্রিকালচার ডিপার্টমেন্ট মে বুনি পাকুমা হায় থাবা এওয়ে গেবানে কাজিগে ফার্টিলাইজার তামা এঠোজি গাওয়ে একব লাপ্রাগে উখ আর দেখব লাকে বাদা আহগা তামা ডিস্ট্রিক্ট মা হে ডিসি ইনচার্জ রিঞ্চিন লেতা ম্যাম তামাং ডিসি অফিস মানে আলি লাজওয়ের প্রোগ্রাম আখানে গা মাহ পাকু বুয়ে প্রোগ্রাম হে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্ট্রি মে আখানে গা জিদা লা হগা পপুমপাড়ি ডিসি লফসং সেরিং মে বুনি ইউপিয়া মানে টিএলএমসি মিটিং চিনে গা মাহ ইনু এজার কে আনি হর তার মাছি নুচি তাইচি আপ্রাবে রুল আচুচি জনচি পোয়া চি জাগা লাদা লা হগা ইনু এজার কে আনি হর তার মাছি নুচি আর রুল আচুচি জনচি পোয়া সুপ্রিম কোর্ট মে লাতিলা চামা ইনস্টিটিউশন আলম্র মে এচালা পুচি জিহু পিমাচি নিবা CPCB পোর্টাল মা রেজিস্টার এহিজি না নে দিসিমে লাতে ও বাদা আহগা এতানিচি ইদ মিসমি আহ আলি মাও দবায় এচা আকাশবাণী ইটানগর ডিব্রুগড় নালে ইদ মিসমি প্রোগ্রাম মা এচান্তা আসে আহ সখিয়া মাহ এতানি হ্যান্দ জিরামি তো চাষেছি আহ জি